matanya sampai terkait pilih pun melak pun enak mas orang kamperai biar suku sipi yang curi japa yuk di komputer kindahan duke itu paling setan yang dusi sipi yang paling ngonek pun sampai nak namun tau sampai unak কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত গরনে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড স্টাফ অফ এডুকেশন সেন্টার হোনি ও সিপিএন মাতা কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিক্রি এই আয়রা প বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ ক্যামেরার ভরপর তো ইন্টারনেট ফোন জোড়ি ছাও আমার মনে রাগে রাখে তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইলাম ঝুষে তাহলে ফোন নম্বর 0 1 5 45 7 8 7 98 4 20 35 545 গুড ভেরি গুড ভেরি গুড।